0: ওরে তিগদা তাসঙ্গ চুতুন দেতং জিতা চুচেন সুগনা চুকা আদা থামা হিজি জোনো চুবিনা তা নারমাস মি মতাদন সঞ্জিনা রা কোরাঙিল আদা লু জবজিতা তুমি আলু চুজে তুমি জিনি তুমি লাস পার রঙ নগনি জোচিক লখসা তাউ নিন মনিনো তান চুমগ তুনি তান কিতারা ইউনো ততারা কগে চুমগ কিশা দতং না নি পরত চুমগ তুনি গেন কারগুনো গো তমুজি আদা চুচ সুগন গ থামা হি গোগস কোনো তরে
1: আরে
0: তিগতং না তা চস্তং আদা না রঙনি চনার চুকো তা ধর্মাসুম বিম গ শিবশি কিশা দম কোনো দে জান দত কোরম তুনি তোকা দুন তোকা তা চুজ না তা আচি সুমচু উইচুন দরা ছাপা চুচুন দনি গা তান জয়া চিকিন জিন গো তা চুমগ তুনি সেকি না কারগে সুমচুন না সুউ তা ছাপা চুকি না ফালা ইন জি তিগতং কেজ গো তিগে না তা আচি ᱡᱚᱛᱚᱱᱫᱚ ᱛᱚᱠᱩᱨᱤᱛᱟ ᱡᱩᱱᱫᱤ ᱥᱚᱱᱪᱩᱵᱤ ᱪᱩᱛᱨᱮᱞᱟ ᱡᱩ ᱪᱟᱯᱟᱥᱩ ᱪᱩᱱᱫᱟᱨᱤᱱ ᱫᱮᱛᱟ ᱥᱚᱱᱛᱚᱝᱤᱛᱟ ᱥᱤᱠᱩᱱᱟᱨ ᱡᱟᱢᱟᱛᱟᱣᱫᱤᱱ ᱠᱤᱱᱟ ᱠᱨᱜᱭᱟᱥᱨᱟ ᱠᱟᱱᱟ ᱡᱟᱜᱩᱱᱤᱱᱟ ᱠᱟᱱᱟ ᱭᱟᱝᱜᱩᱱᱟ ᱛᱮᱥᱚᱝ ᱯᱚᱱᱪᱤᱜ ᱛᱚᱠᱟᱱᱟᱱ ᱨᱤᱭᱚᱱᱩ ᱛᱩᱢᱩᱫᱨᱮ ᱛᱤᱜᱤᱱᱟᱛᱟ ᱞᱩᱱᱫᱟ ᱪᱚᱨᱟᱱᱟᱛᱟ ᱪᱤᱱᱛᱚᱭ ᱢᱚᱢᱚ ᱥᱩᱥᱩ ᱠᱷᱟᱝᱜᱨᱟ ᱱᱟᱨ ᱢᱟᱥᱩᱢ ᱵᱤᱢ ᱢᱟᱜᱟ ᱥᱤᱯᱥᱩ ᱥᱟᱦᱟᱛᱟᱣᱫᱤᱱ ᱥᱚᱱᱡᱤᱱᱟ ᱛᱟ ᱱᱤᱯᱨᱛᱟ ᱠᱟᱨᱜᱮ ᱦᱩᱱᱜᱩᱜᱱᱟ ᱥᱚᱱᱪᱤᱵᱛᱟ ᱪᱟᱯᱟ ᱪᱚᱯᱟᱱᱟ ᱭᱟᱝ ᱡᱤᱥᱛᱩᱱ ᱤᱠᱩᱱᱩ ᱤᱱᱥᱮ ᱠᱩᱱᱩ ᱛᱚᱢᱩᱫᱤ ᱛᱟᱛᱟᱱ ᱠᱤᱱᱟ ᱨᱩᱡᱩᱠ ᱛᱤᱜᱤᱱᱟᱛᱟ ᱫᱤ ᱥᱤᱢ ᱛᱚᱭ ᱢᱚᱢᱚ ᱥᱩᱥᱩ ᱠᱷᱟᱝᱜ ᱜᱚᱫᱤᱠ ᱛᱟᱨᱟ ᱥᱚᱱᱟᱨᱟ ᱛᱟᱝ ᱱᱤᱯᱨᱛᱟ ᱥᱚᱱᱛᱟᱝ ᱛᱟᱱᱫᱤ ᱪᱟᱯᱟ ᱪᱚᱯᱟ ᱛᱟᱝ ᱥᱚᱱᱪᱩᱵ ᱥᱮᱯᱟ ᱜᱟᱨᱜᱤᱱ ᱫᱤ ᱨᱮᱜᱟᱱᱫ ᱛᱟᱢᱵᱩ ᱤᱡᱚᱱ ᱫᱟᱛᱟᱝ ᱪᱟᱯᱟ ᱪᱚᱯᱟ ᱜ ᱡᱟᱱ ᱫᱤᱠ ᱛᱩᱱᱤ ᱥᱚᱱᱛᱟᱝ ᱛᱟᱭᱟᱝ ᱢᱩᱱᱜᱩᱠ ᱱᱤᱭᱟᱱᱫᱟ ᱛᱩᱱᱜᱩᱠ ᱥᱮᱠᱚ ᱛᱟᱱᱫ ᱠᱩᱭᱤᱡ ᱫᱚᱢᱟ ᱪᱷᱩᱡ ᱱᱟ ᱪᱮᱛᱟᱝ ᱱᱤᱛᱩᱱ ᱛᱟᱝ ᱡᱮᱞᱤ ᱫᱟᱱ ᱠᱟᱨᱜᱤᱱ ᱱᱟᱨ ᱢᱟᱥᱩᱱ ᱵᱟᱱᱫᱤ ᱪᱷᱩᱢ ᱛᱩᱪᱩ ᱠᱩᱱᱩᱱ ᱫᱮᱱ ᱡᱤᱱᱟ ᱪᱤᱠᱟ ᱛᱩᱱᱤ ᱥᱮᱱᱟ ᱠᱟᱨᱜᱤᱱ ᱱᱚᱛᱥᱤ ᱛᱟᱱᱛᱚᱝ ᱥᱩᱛᱟᱥᱟ ᱥᱚᱱᱪᱩᱵᱤ ᱠᱩᱱᱩᱜ ᱥᱟᱦᱟᱫᱨᱮ ᱱᱤᱭᱟᱢ ᱥᱮᱱᱟ Yang kirgi nutsi tonkin tukini chin zina chukka, gyotik mina zina chukka, kirgi rangi la sonchub shekyu shaabin re. Da chikar zina, taktung mu khwerna, shayi zi, da shi ga lu chigini zina chukka, da lu juji imi zi tukni, kirgi da nagni ga shaabin chubtang zi, da shi dama laga. Tegita na taktung mu te sontang ita, lima timzindi kunga sontang, de kirgi sosu tang, jirchi yi, tegina ta, jifshu kirgi nagni ga shaabin tawa madribkyu, de shi ga han tukunir. Тикпогта сонтан конише куну та ди чапа чопанара сончип ке чазги инсе куну керге гоал интонару тумузин кадри
1: ари
0: тани тан ди чаттанг нармасун бимаг шипшу ке шанда дукури корм тонира та чу кунни хуйлана суби хентанг ке тотаг нигни шигин цапчин зина та хуйрна чу нен курнара та чей чари ге дунри жамна шиг та чи лопас цмуи секунара мишчу жемуи таке зи тумуг нигни зогунара ок тотаг дан сончина та чу сагни зина чу керге чапан рух чу кунара Tā māyambī tā chī huirnā shayi kārkazī tā chī āyārnā gānān dē sōntaṅi tā guā kāna jōgurī chī jēmbā gā jēnūr zirā tā yōtaṅi tēzū chī gānān dōlī tā yāng chī rāngkūngu tūkni shayi kīnā chī gā rāmbā māngā zā tūmēni jōtaṅ tā wā zītaṅi tā kāma tā rāngkān jōshikī yī jīnsab jīg jō kātaṅi jēvī tā mūtā yī kūnū gā jōtaṅ tā wā zāṅ sōntaṅi nā yāng tā chū chīmzindī kūnzi nā chūkā shibshidī kūn dī tūnī rā chī gā gorkabirī tētī nā gorkabshī nī yāng mū yī tūk chī wī tūk nā tūk chū yī tā kū rāngnī yāng tūk bī ndī gā tārlūng gā rāmbān dī shērā tūn jū dī shālā yī kūnū gā shā gā tūk tūng dārī tā yī tūk nī tā chū chā gā kūn shā kūnū hūn gūg nā gā gā sōng chū bī mbā tāng Kirgi chapa chupa na yang jishchung iku nu yin se kunu, tamu yang shaa ge drifta ta yang sun tuk se kunu ra, tamu dine. Da ju chim tui mamang shibshi kanga ra sun tangi, da tang tong yang ge godrin de lakhtari da tangi, da ni tong ni khtarati kar da niwa na de sun tangi, da nishu yogi shibshi ka shtartuk shaan de shik nani da tangi, da nar maasun bi maga nagni zogu nu de mungu ra lakchi kyu ga shaan de shik nungu zin, tamu ga kirgi samchir yang tong ka. Da samchir de maji da tangi, da talu ga lun de da ju surungi shan ching ga mamang мошу кэнграян дэн гонзэни дэттэнгэта дачу сагны тагын цунгинарата шэпшүл ди кунг дахцу гундан дозунгэ дэттэнгэта чу да пэна чымзэн ди кунзна чук мамон чым кэзна чук мансчизна чук совсузна чук ласупаг ли кунд муз маг гуч ди дэттэнгэта нармасун би мэгэта нэгни зогну ди мэнгубра лыгчи гэ шаан дэта шунун гози дан дамуг гонзэн гэ шаа дэкуну тумузрэ
1: рэй гадинчи